মকতাল বা ইঙ্গি আকসিবুল তেকু ইঙ্গি আকসিবন চিব্বক পুডম জালাইদান মুলিয়া মন্দাল খামনানি ইলিমত হাসমে ইরাম সাবরুর।